ফুল মাসিদেগি দিনে সামদি রোশনি অনেক অপন খোঞ্জল বি এস প্রেম না সৈরেবাদি রবি না সৈরং বৈশি খানবি খানবিরকম খুলেন মনিং লেকাইদেগি কে এস তাতোন হাই ইবিরকি গাইখং খুলেন মনিং লেকাইদেগি কে এস তাতোন খানবি ইসই খুদল তামজি নাইনে তামিনাসী

লবি জিয়াগি নিংথিব পুকনিং হুব খুৎসেম ইং লমালং লবি হনৌলক ইখৌলাংল থমুগুল লিমিনুসে লানি সৈসৎপি লাইশ্রম মেম খুঁজল সিহাই শ্যাম জায়না সৈরেন মতমিসে খুইনৌ নংবু